0: নাগরিক সাহিত্য কক্ষ সঞ্চালন হয়েছে নিচ্ছু সময় অগণিত সেবা গ্রহী মহানুভাবর যাতায়াত ব্যবস্থার কারণে বা প্রবাহের সেবা প্রাপ্তিকে সহজকরণ লাগে নাগরিক সাহিত্য কক্ষ সঞ্চালন করি উচ্চ কক্ষ বা নিচুক প্রবাহর প্রাপ্ত সেবা প্রাপ্তিকে লাগে নাগরিক সাহিত্য কক্ষ বা সম্পর্ক রাখ অনুরোধ করি সেবা প্রাপ্তিমা কক্ষ প্রলোভন নগরি আসল সেবা লীন হার্দিক অপিল করবেন সেবা প্রাপ্তিমা কোনো গ্রাস আইন অধিকার কারণে প্রমুখ জন্য সম্পর্ক
1: রাখতে সরকার আঞ্চলিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে বিরাজমান
0: আর্থিক বর্ষ 2084-84 কা লাগি প্রবেশপাত সঞ্চালন গরিনে আয়োজনা কার্যক্রম লাগি প্রস্তাব আহ্বান সম্বন্ধমা কোশী প্রদেশ যোজনা আয়োগ
2: আলোচনা বর্গীকরণ আধার তথা মাধ্যম নির্ধারণ বা আলোচনা বন্ধ উপস্থাপন কারণে 2082 বন্ধ ছিল স্থানীয় তহর প্রযুক্তি কারণে বাধ আর্থিক বর্ষ 2083-84 কারণীন হুয়ে আয়োজনা কার্যক্রম সম্বন্ধমা এস আয়োগ নীতি 2082 সাল চৈত্র নির্গতি আলোচনা বহিষ্কৃতিমা প্রণালীমা স্থিত প্রস্তাব আহ্বান ভয় না 2083 সাল বৈশাখ মাসপতি ঘটনা প্রণালীকে প্রয়োগ মাসপদ আলোচনা প্রস্তাব গণ হওয়া কৃষি প্রদেশ সরকার মাসকা কার্যালয় স্থানীয় তহবিলাই জানকারী লাগে এ সূচনা প্রসারণ করি আলোচনা প্রস্তাব সম্বন্ধমা স্থানীয় নাগরিকলে সম্বন্ধিত স্থানীয় তহর প্রস্তাব কার্যসূচী উভয় স্থানীয় তহ তথা আলোচনা সম্বন্ধ কার্যসূচীমা রয়েছে প্রবেশ কার্যালয় সম্পর্ক রাখা অনুরোধ করি প্রস্তাব আহ্বান সম্বন্ধে সূচনা বিস্তৃত আয়োগ ওয়েবসাইট ppc.coc.gov.in হল সভা এসএসসি মারফত অনুরোধ করি
1: কোশী প্রদেশ সরকার প্রদেশ যোজনা আয়োগ বিরাটনগর
0: নাগরিক সাহিত্য কক্ষ সঞ্চালন হয়েছে সূচনা অদলিত সেবা গ্রহী মহানুভাবর যাতায়াত ব্যবস্থা কারণে বা প্রবাহের সেবা প্রাপ্তিকে সহজকরণ লাগে নাগরিক সাহিত্য কক্ষ সঞ্চালন করি উচ্চ কক্ষ বা নিচুক প্রবাহর প্রাপ্ত সেবা প্রাপ্তিকে লাগে নাগরিক সাহিত্য কক্ষ বা সম্পর্ক রাখা অনুরোধ করি সেবা প্রাপ্তিমা কক্ষ প্রলোভন নগরি আসল সেবা লীন হার্দিক অপিল করবেন সেবা প্রাপ্তিমা কোনো গ্রাস আইন অধিকার কারণে প্রমুখ জন্য সম্পর্ক রাখতে
1: কোশী প্রদেশ সরকার আঞ্চলিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে বিরাজমান
0: স্থানীয় তহমা দর্তা থাকা এই বিস্তার দর্তা প্রতিনিধি তথা নবীকরণ গড়ের সম্বন্ধে সূচনা
1: যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা ভে স্থানীয় তহমা হস্তান্তরণ ভাগ রিক্সা পুনঃ যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা গর্দা এদি কার্যালয়ে জারি সকল বিলভুত ভাইমা শোক আধার স্থানীয় তহবাট সুরুয়া ফিরতা নিশা সমেত রাখি সেই দর্তা নম্বর কায়ম হুনে গড়ি অপলে খড়া গড়ি এদি যাতায়াত ব্যবস্থা কার্যালয়হরূলে জারি গরেকো সকল বিলভুত নভয়েকো রাখ্নু পর্নেছ এদি স্থানীয় তহমা সওয়ারী কর তথা নবীকরণ সমেত গরিয়েকো ভয়মা উক্ত শীর্ষকমা থপ কর লাগ্নে ছৈন